0: তিন ঘণ্টা অয়েতকা বঢ়া যাইছিল। ভক্ত মানে ডেরি রাতে 2 বজে তক চতুর্ধা মূর্তিঙ্কর সুনাবেশ দর্শন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিন 11 বজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরি দেশ ও দুনিয়া সারা লোকঙ্কর সঙ্গে ভাব দিয়া নিয়া করবে। ইটা তাঙ্কর 136 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। মন কি বাত কার্যক্রম আকাশবাণী ও দূরদর্শন জরি আও এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ থি প্রসারণ করা যিবা। আকাশবাণী সম্বাদ ডিডি নিউজ পিএমও অফিস ও সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের ইউট্যুব চ্যানেল থি বিল ইতার সিধা প্রসারণ করা যিবা। প্রধানমন্ত্রীঙ্কর হিন্দি অভিভাষণ উত্রু আঞ্চলিক ভাষাতে ইতার প্রসারণ করা যিবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উপরবেলা আভাসী জরিয়ে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কার্যক্রমর প্রতিযোগী মানকর সঙ্গে ভাব বিনিময় করবে। এই কার্যক্রমটি সবু রাজ্য কেন্দ্রশাসিত এলাকার 400 জন জওয়ান প্রতিযোগী প্রতিনিধিত্ব করিকি প্রধানমন্ত্রীঙ্কর সঙ্গে আলোচনা করবে। বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কার্যক্রম গলা মাস 4 তারিখ নু 30 তারিখ তক লদাখ হিমাচল প্রদেশ আ উত্তরাখণ্ডর 74টা গাঁকে নেইকি হয়েছিল। কেন্দ্রমন্ত্রী প্রহ্লাদ যোশীঙ্কু শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়া যাইছে। শ্রী যোশী ইতার আগনু খাউটি ব্যাপার খাদ্য ও সার্বজনীন বণ্টন আ নূয়া আ নবীকরণীয় শক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে অছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানকর ইস্তফাকে গ্রহণ কলা উত্রু এই নিষ্পত্তি নিয়া যাইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আইবাকাল সকাল 8 বজে নু ইউনিট 2 অশোকনগর ভুবনেশ্বর থিবা আঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ লোকঙ্কর ভিন ভিন অভিযোগর শুনানি করবে। এথিলাগি পঞ্জীকরণ করিথিবা আগ্রহী লোকে পঞ্জীকৃত প্রাপ্তি স্বীকারপত্র ব্যক্তিগত পরিচয়পত্র ও নিজর অভিযোগপত্র সঙ্গে উপস্থিত রহিকি মুখ্যমন্ত্রীঙ্কু নিজর অভিযোগ জনাই পারবে। আজ হচ্ছে কার্গিল বিজয় দিবস। 1999 বেলকে ভারত পাকিস্তান সীমান 60 দিন তক চালিথিবা যুদ্ধ অপরেশন বিজয়তি জিতিকি ভারতীয় সেনাবাহিনী আজির দিনে দেশ লাগি গর্ব আ গৌরব আনিথিলে। জম্মু কাশ্মীরর কার্গিল সেক্টর ন ভারতীয় সৈনিকমানকর বীরতা আর দেশর সুরক্ষা লাগি জীবন দেইথিবা শহীদমানকু শ্রদ্ধাঞ্জলি জনাবার লাগি ফি বছর জুলাই 26 তারিখ কার্গিল বিজয় দিবস পালন করা যাউছে। কার্গিল বিজয় দিবস অবসরে আজ সারা দেশে শহীদ জওয়ানমানকু শ্রদ্ধাঞ্জলি দিয়া যাইকি খাস কার্যক্রমমান আয়োজন করা যাউছে। কেন্দ্র গৃহ ও সহরাঞ্চল ব্যাপার মন্ত্রণালয় তরফ অমৃত 2.0 যোজনা অধীনটি সহরাঞ্চল বর্ষা পান সংরক্ষণ বন্ধ কণ্টামানকর পুনরুদ্ধার আও স্থায়ী জল পরিচালনা ক্ষেত্রতে বহুটে পদক্ষেপ নিয়া যাচ্ছে। পানির সুরক্ষাকে সুনিশ্চিত করবার আও জলবায়ু পরিবর্তন পরিস্থিতির মোকাবিলা করবাটা এই কার্যক্রমর মূল উদ্দেশ্য আয়। বলাঙ্গীর জেলা পাটনাগড় ব্লক তমিয়া পঞ্চায়েত উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিংদেও 130 কোটি টাকা খরচাতে তৈরি মিনি স্টাডিয়ামর উদ্ঘাটন করেছেন। শ্রী সিংদেও কহেছেন এই পদক্ষেপ স্থানীয় জুয়ান পিঢ়ীমানঙ্কর ভিতরে খেল মনোভাব ও সুস্থ জীবনশৈলীকে প্রোৎসাহন দেবা আইবা পিঢ়ীকে নূয়া লক্ষ্য স্থির করবার লাগি ভিল এটা প্রেরণা যোগাবা ইতার উত্তর উপমুখ্যমন্ত্রী ভইঁসাঠানে আউ গোটে নূয়া স্টাডিয়ামর উদ্ঘাটন করেছেন। পানিপাগ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আও তাকে লাগিকি থিবা পশ্চিমবঙ্গ ওড়িশা সমুদ্র খনিন আজ গোটে লঘুচাপ ক্ষেত্র হইছে। ইতার প্রভাবতি রাইজে ভিন ভিন জাগান বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে এবার 24 ঘণ্টা ভিতরে জবরনু অতি জবর বর্ষা হবা বলে সম্বলপুর দেবগড় ঝারসুগুড়া সুন্দরগড় সহ 10টা জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6 বজে তক 612.56 ফুট রয়েছিল। এই সময়তি জলভণ্ডার নু 12টা গেট দিয়ে ফি সেকেন্ডটি 1,09,229 ঘনফুট পাইন ছড়া যাওয়ার বেলে 1,57,070 ঘনফুট পাইন জলভণ্ডার কে আসুছে। এছিন আঞ্চলিক খবর ইনা শেষলা আরবেলর আঞ্চলিক খবর শুনি পারবে রাতে 7:02 থি জুহার।
1: মন কি বাত প্রধানমন্ত্রী রেডিও পর মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ভারত কি জনতা সে করেঙ্গে মন কি বাত আকাশবাণী কে সবি কেন্দ্র ইসে প্রসারিত করেঙ্গে।
2: মেরে মন কি বাত আপকে কারণ সচ্চে অর্থ মে আপকে মন কি বাত বন গই হে। আপকি বাতে সুনতা হুঁ, আপকে লিয়ে সোচতা হুঁ, আপকে সুঝাও দেখতা হুঁ, উসি সে মেরে বিচারো কি এক দৌড় শুরু হো জাতি হে জো আকাশবাণী কে মাধ্যম সে আপকে পাস পৌঁছতি হে। বোলতা মে হুঁ লেকিন বাত আপকি হোতি হে।
3: ইয়াদ রাখিয়েগা রবিবার সুবহ 11 বজে মন কি বাত।

0: নমস্কার, মো না লক্ষ্মী দাস মেরি, মোর গাঁ না গঙ্গাজল, ব্লক কুতরা, জেলা সুন্দরগড়। মোর পেশা শিক্ষকতা, নিশা, বৃক্ষরোপণ এবং কৃষি। মানব সভ্যতা বঞ্চবা খাদ্য, জল, অম্লজান নিতান্ত আবশ্যকতা অছি। বৃক্ষরোপণ একমাত্র মাধ্যম অটে যাহাদ্বারা সমগ্র বিশ্বক বা জীবজগতকে জীবিত রাখিপারিবা ও আবশ্যকতাকে মধ্যে পূরা করিপারিবা। তেণু সমস্ত অনুরোধ, গোটিয়ে গোটিয়ে বৃক্ষ লগাতু এবং সুরক্ষা মধ্যে দিন্তু, যা ফলে সমস্ত খাদ্য, জল, অম্লজান মিলিপারিব। তেণু এই বর্ষা দিন দিয়ে সমস্ত বৃক্ষ লগাইবাকে অনুরোধ। ধন্যবাদ।
1: এক প্রকার সে পিএম জয় সব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

রাজ, কণ্ঠশিল্পী মানে হলে কুমার শানু এবং অলকা ইয়াগনিক। সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন, গীত রচনা সমীর।

শ্রোতাবন্ধু এতবে যা শুণুলে বিবিধ ভারতী কার্যক্রম সময় সন্ধ্যা পাঁচটা টিউন করছেন 102.6 FM। আসন্তু শুনিবা ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। কণ্ঠে মোহর সুর দিও প্রভু গাইবাকু তুম গীতি। শুনিবা অনিতা গোস্বামীঙ্ক কণ্ঠরে এই ভজনটি ক্ষীরোদচন্দ্র পোথাড়ঙ্ক রচনারু।

শ্রোতা বন্ধু আপনার শুণুচার ভক্তি সঙ্গীত ভিত্তিক কার্যক্রম তেবে আজর আম কার্যক্রমের বাদ্যযন্ত্রে অবলারে দুর্গাচরণ মল্লিক, কিবোর্ডে দেবেন্দ্র রণা, হারমোনিয়মে গুরু শ্রী ফকীরচরণপতি।

শ্রোতা বন্ধু, আপনার জানতি রথযাত্রা পূর্বর যেতবে মহাপ্রভু অনসর ঘরে লে জগন্নাথ সংস্কৃতি মহাপ্রভুঙ্ সেই অনসর সময় এক অত্যন্ত আবেগপূর্ণ ও গভীর বিরহর সময় হয়ে যায়। এই সময় ভক্ত ও ভগবান মধ্যে বিরহ ও মিলনর আকুলতা বড়াই দিয়ে।

শ্রোতা বন্ধু আপনার শুণুছেন ভক্তি সঙ্গীত ভিত্তিক কার্যক্রম তেবে আজর আম কার্যক্রমরে বাদ্যযন্ত্রে অছন্তে তবলারে দুর্গাচরণ মল্লিক কিবোর্ডরে দেবেন্দ্র রণা হারমোনিয়মরে গুরু শ্রী ফকীর

শ্রোতা বন্ধু, আজি রাতে 7:58 আপনার শুনেপারে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্কর উদ্দেশ্যে বার্তা মন কি বাতর ওড়িয়া ভাষান্তরর পুনঃপ্রসারণ রিলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। বর্তমান আসন্তু জানি নেবা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। আজি সন্ধ্যা 6:10 শুনবে হিন্দি ভক্তি গীত, 6:30 সম্বলপুরী গীত, 7:25 জেলা হালচাল শুনেপারে দেওগড় জেলার খবর, 7:30 কিষাণবাণী, রাতে 9:15 শুনেপারে বিবিধ ভারতী কার্যক্রম, রাতে 10:00 নাটক শ্রী নীল মাধব, রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা রমাপদ নন্দ, রেলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। তেবে শ্রোতা বন্ধু, ইয়েলা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। এথর আসন্তু জানি নেবা আগামীকালি সোমবার কার্যক্রমর সূচনা। আসন্তকালি সকাল 6:05 ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা শুনেপারে, 6:35 শ্রীরামচরিত মানসর 237 ভাগ, আসন্তকালি সকাল 7:10 আমার স্বাস্থ্য রিলে করে প্রসার করিব আকাশবাণী কটক কেন্দ্রর, 7:25 সূচনা মূর্ছনা, 8:30 শ্রীক্ষেত্র মাধুরী এথিরে শুনবে নীলাদ্রি বিজে সম্পর্কে, প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন, রিলে করে প্রসার করিব আকাশবাণী কটক কেন্দ্রর, 8:45 বণ পাহাড়র গীতরে ওরাম গীত পরিবেশন করবে লেথা তির্কি এবং সাথী মানে, সকাল 9:11:12 ও অপরাহ্ন 2:45 বিবিধ ভারতী কার্যক্রম শুনেপারে। আসন্তকালি দিন 10:00 সিনে সঙ্গীতের হিন্দি চলচ্চিত্রর গীত শুনবে, দিন 12:00 NCERT দ্বারা প্রয়োজিত কার্যক্রম উমঙ্গর 1336 ভাগ আপনার শুনেপারে। শ্রোতাবন্ধু, আসন্তকালি সন্ধ্যা 5:00 ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি, 5:20 শ্রীমদ ভাগবতর 466 ভাগ, 5:30 শুনবে নারী মহল, এথিরে শুনবে সাক্ষাৎকার মহিলা স্বাস্থ্য ও পুষ্টি এ সম্পর্কে রঞ্জিতা করঙ্ক সহ সাক্ষাৎকার শুনবে, 6:10 হিন্দি ভক্তি গীত, 6:30 যুব শক্তি রিলে করে প্রসার করিব আকাশবাণী কটক কেন্দ্রর, 7:25 জেলা হালচাল ঢেঙ্কানাল জেলার খবর জাঁপারে, 7:30 রয়েছে ক্ষেত খমার, রাতে 8:15 সিনে সঙ্গীতের হিন্দি চলচ্চিত্রর গীত শুনেপারে, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, আসন্তকালি রাতে 10:00 শুনবে গীতিনাট্য নীলাদ্রি বিজে, রচনা অভিমন্যু বরাল, প্রযোজনা বসন্ত মহান্তি, সঙ্গীত প্রফুল্লচন্দ্র বেহেরা। তেবে শ্রোতাবন্ধু, ইয়েলা আগামীকালি সোমবার কার্যক্রমর সূচনা।

0: এই দেখো মহারাণা, দেউলর এই মহাবেদী উপরে দারু ব্রহ্ম বিরাজিত।
1: বেশ বেশ, এই স্থান উপযুক্ত। হ্যাঁ, মূর্তি গড়িবা পূর্বরু মোর গোটায় শর্ত অছি মণিমা।
0: কি শর্ত শিল্পী?
1: মূর্তি গড়িবা পাই মু একুটিয়া গম্ভীরা ভিতরে পুরা 21 দিন রহিবা।
2: আপন
1: দেউল দ্বার মুদ বসাই দেবে, ধার্য দিন পূর্ণ ন হবা যায় কেই মতে ডাকিবে নি।
0: 21 দিন কাল, কিন্তু তুমি খাইব কোন শিল্পী?
1: না মহারাজ, দেহ ঘোড়া শেষ ন হবা যাই মু অন্ন জল কিছু ছুইমিনি। হেলে দেহ ঘোড়া কাম সরিগলে শ্রদ্ধারে তেনিকি যাহা খাইয়াকু দেবে মু নিশ্চয় খাইবি। হও, মু মোর কর্তব্য করিয়াকু রহিলি মণিমা, এথরক দেউল দুয়ার মুদ করি দিয়ন্তু।
0: বেশ, যাহা তোমার ইচ্ছা শিল্পী।

0: করিবা নিমিত্ত মোর এই পবিত্র ঘোষ যাত্রা শ্রীগুণ্ডিচা নামরে বিখ্যাত হব।
1: প্রভু প্রভু তোর অপর করুণা লাভ করি মু আজি নিস্তারিলি প্রভু, মু আজি নিস্তারিলি, মো জীবন আজি ধন্য হয়ে গেল প্রভু, মো জীবন আজি ধন্য হয়ে গেল।
0: রাজা ইন্দ্রদ্যুম্ন,
2: প্রভু
0: মো পূজা লাগি মো জানি যাত্রা লাগি সবু তো তুমি নিঃস্বার্থপর ভাবে খঞ্জি দেবা কো মোঠারু স্বীকৃতি মাগি নেল, হেলে তুমো পাই তো কিছু মাগিল না।
2: মো পাই?
0: হ্যাঁ তুমো পাই মাগিব না কিছু।
2: কোন মাগিবি প্রভু?
0: যাহা তোমার অভিলাষ, যাহা তোমার মনর বাসনা।
2: এ অকিঞ্চনর অভিলাষ তুমি কোন সতরে পূরণ করিব প্রভু?
0: অগাধরে প্রকাশ কর ভক্ত শিরোমণি, নিশ্চয় পূরণ করিবি। কোন তোমার কামনা
2: প্রভু? এ দাসর মনস্কামনা পূর্ণ করিবা কু তুমি যদি সতরে সদয় হইছ, তেবে তুম শ্রীচরণ তলে মোরে এতিকি নিবেদন, এ বড় দলকু মো বংশরে কেহি যেমিতি মু তুলিছি বলি কহিবা পাইঁ আপনা বংশর মহান কীর্তি বলি গর্ব করিবা লাগি মো বংশকু আজিঠারু নির্বংশ করি দিও প্রভু, নির্বংশ করি দিও।
0: ই তুমি কি পর মাগিল ইন্দ্রদ্যুম্ন? অমরাবতীর ইন্দ্র আসন ন মাগি, মো গলার কৌস্তুভ মণি ন মাগি, মাগি নেল আপনা বংশর বিলোপ।
2: প্রভু কেবল তুম দর্শনের যাহার তৃপ্তি, তুম অভয় পদ্মপাদ তলে যাহার স্থান, তাপাই ইন্দ্রর তুচ্ছ আসন কেউ সুখ দেই পারিব প্রভু? মতে মতে আর প্রলোভিত ন করি তুম শ্রীচরণ তলে টিকে স্থান দিও প্রভু, টিকে স্থান দিও।
0: তথাস্তু। দেখ মোর চতুর্থা মূর্তি চিহ্নি পারু না?
3: নীল মাধব ই কি রূপ তোমার প্রভু? না না না না, তুমি কেবে মো নীল মাধব হই পার না। কাহিঁ মোর সে নীলকান্ত মণি সবর দিও। সত কহ সত কহ, তুমি মো প্রতি তুমি কপট করু না তো প্রভু। কুহ কুহ, কাহতি মোর নীল মাধব কুহ।
0: ভক্ত বিশ্বাবসু, মু তোমার সে নীল মাধব।
3: হ্যাঁ,
0: কলি যুগ পাই মু এই রূপরে জগতবাসীঙ্কু দর্শন দেবি। তোমার সমস্ত কর্ম শেষ হয়েছে ভক্ত বিশ্বাবসু।
3: প্রভু
0: মোর এই চতুর্থা মূর্তি দর্শন করি তোম জীবন সার্থক হয়েছি, মো পাখকু আস বিশ্বাবসু।
3: প্রভু
0: আস।
3: প্রভু এ অকিঞ্চন প্রতি তোমার এতি দয়া, এতি করুণা প্রভু।
0: আস ভক্ত আস, মো কলজে এ পর্যন্ত শূন্য পড়িছি তোমারই লাগে।
3: প্রভু
0: আস ভক্ত বিশ্বাবসু আস।
3: প্রভু
0: আস।
3: প্রভু
0: আস।
3: প্রভু